0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
2: মেরে প্যারে দেশবাসীও, জব হমারে দৃঢ় সংকল্প কে সাথ সামূহিক ভাগিদারি কা সঙ্গম হোতা হ্যায় তো পুরে সমাজ কে লিয়ে অদ্ভুত নতিজে সামনে আতে হ্যায়। ইসকা সবসে তাজা উদাহরণ হ্যায় এক পেড় মা কে নাম। ইয়ে অভিযান অদ্ভুত অভিযান রহা। জন ভাগিদারি কা এসা উদাহরণ বাকই

গ্রহণকারী ভাগ লব। এই উপলক্ষে জনজাতি পরিক্রমা মন্ত্রালয় আর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় বারাণসী এখন বুঝাবুঝির চুক্তি স্বাক্ষর করব। জনজাতীয় কলা সংস্কৃতি ভাষা পরম্পরাগত জ্ঞান আর দক্ষতা বিকাশের নিবেদিত প্রথমটো ডিজিটাল লার্নিং প্লেটফর্ম ট্রাইব এক্স মুক্তি করা হব। সমগ্র দেশের জনজাতীয় গবেষণা প্রতিষ্ঠান সমূহের কাম কাজ পর্যালোচনা করা আর ইয়াক উন্নত জ্ঞান প্রতিষ্ঠান সাংস্কৃতিক কেন্দ্র আর জনজাতীয় উন্নয়নের নীতি প্রস্তুতকারী কেন্দ্রলৈ রূপান্তরিত করাটোই দুদিনিয়া কর্মশালাখনের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় পথ পরিবহন আর ঘাইপথ মন্ত্রী নীতিন গাডকারিয়ে ন্যাশনেল হাইওয়েজ লজিষ্টিক ম্যানেজমেন্ট লিমিটেডর এখন পর্যালোচনা বৈঠকত সভাপতিত্ব করে আর সমগ্র দেশতে বিকশিত হয়ে থাকা মাল্টিমডেল লজিষ্টিক পার্ক রোপওয়ে ইন্টারমডেল স্টেশন আর ওয়েসাইড এমিউনিটির প্রকল্প পর্যায়ের অগ্রগতির মূল্যায়ন করে। বৈঠকের সময় মন্ত্রীগুলিয়ে ভবিষ্যতের সংহত পরিবহন পরিবেশতন্ত্র গড়ি তোলার ক্ষেত্র এই পরিবর্তনশীল পদক্ষেপ সমূহের কৌশলগত গুরুত্বর উপর আলোকপাত করে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত কালি নিশা ডালাস স্টেডিয়ামত অনুষ্ঠিত নখট পর্যায়ের এখন খেলত স্পেইনে পর্তুগালক 1-0 গোলত পরাস্ত করে কোয়ার্টার ফাইনেলত প্রবেশ করে। খেলখনের দ্বিতীয়ার্ধর স্টপেজ টাইমর প্রথম মিনিটত মাইকেল মেরিনোয়ে গোল দি স্পেইনের জয় নিশ্চিত করে। 2010 চনত দক্ষিণ আফ্রিকাত একমাত্র বিশ্বকাপ খিতাব জয় করার পিছত স্পেইনে প্রথমবারের কোয়ার্টার ফাইনেলত প্রবেশ করেছে। দলটোয়ে শুক্রবারে লস এঞ্জেলসত আমেরিকা বা বেলজিয়ামের বিরুদ্ধে খেলিব। ইয়ার পূর্বে কালি মেক্সিকো শহরের এস্টেকা স্টেডিয়ামত মেক্সিকোর বিরুদ্ধে 3-2 গোলত জয়লাভ করে ইংল্যান্ডেও কোয়ার্টার ফাইনেলত প্রবেশ করে। রাউন্ড অফ 16-ৰ আন এখন মেচত নরওয়ের বিরুদ্ধে 2-1 গোলত পরাজয়ের সম্মুখীন হওয়ার পিছত কালি ব্রাজিলের প্রবীণ খেলুয়ে নেইমার জুনিয়রে আন্তঃরাষ্ট্রীয় ফুটবলের পর অবসর লওয়ার কথা ঘোষণা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি দ্বিপাক্ষিক সম্পর্ক অধিক শক্তিশালী করার লক্ষ্যে ইন্দোনেশিয়াত কেবাখনো বৈঠকত অংশগ্রহণ করব। ভারতের চামড়া আর জোতা সেন্ডেল খণ্ডয় বছরি 4.5 বিলিয়ন ডলারের সামগ্রী রপ্তানি করে বলে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলে প্রকাশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রালয়ের উদ্যোগত কালি নতুন দিল্লীত বিশ্ব প্রাণীরোগ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় বহু অংশীদারিত্ব পরামর্শ অনুষ্ঠানের আয়োজন। 17 সংখ্যক রাষ্ট্রীয় যুব সংসদ 2024-25 বটা বিতরণী অনুষ্ঠান আজি নতুন দিল্লীত অনুষ্ঠিত হব। আর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত কালি নিশা এখন খেলত স্পেইনে পর্তুগালক পরাস্ত করে কোয়ার্টার ফাইনেলত প্রবেশ করেছে। আমার এটার বাতর ইমানে, পরবর্তী বাতর 7:55 মিনিট শুনবলে পাব।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার, 1433 ভাস্কুরাব্দর আহার মাহর 22 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 7 তারিখ। পঞ্জিকার পুরা পুয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর সপ্তমী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:41:51 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:14:54।

সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।

0: রূপালী লহর অনুষ্ঠানটির প্রযোজনা আছিল ঋতুপর্ণ দাসর।
1: আকাশবাণীর বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাক চাপক।
2: Our voice gets you heard everywhere.
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটি, সর্বক্ষণ সর্বত্র আপনার হইতে।
3: হ্যালো, এটি

0: দেখুন তো নিজের স্বাস্থ্যক লো একেবারে চিন্তামুক্ত।
1: চিন্তা কিয় করি, মই একেবারে সঠিক ঠাই বিচারি পাইছো।
0: কোন ঠাইও?
1: গুয়াহাটির ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
0: তাত হেরো কি কি সুবিধা পোৱা যায়?
1: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূলীয় ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
2: তেন্তে মই এবার যাব লাগিব।
1: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুয়াহাটি।
4: অগ্নিযুগৰ গান।
5: অগ্নিযুগৰ ফিৰিঙতি মই নতুন অসম গঢ়িম।
6: ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ জন্ম শতবৰ্ষ উপলক্ষে আমাৰ দৈনিক আয়োজন অগ্নিযুগৰ গান।
5: ও মোৰ প্ৰিয় জনগণ, মই গাওঁ তোমাৰ গান।
4: প্ৰতি পুৱা 8:15 পৰা 8:25 লৈ সুধা কণ্ঠৰ গীত।
6: বিবিধ ভাৰতে গুৱাহাটীত অগ্নিযুগৰ গান।

সরবরাহ আর ইয়ার অপব্যবহারের বিরুদ্ধে যুঁজ দিয়ার ক্ষেত্রে ব্রিক্সর সদস্য রাষ্ট্র আর দেশের মাদক দ্রব্য বিরোধী সংস্থার মুরব্বী তথা জ্যেষ্ঠ বিষয়াসকলে অংশ লৈছে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব থাকা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর সঞ্চালক প্রধান অনুরাগ গার্গে এই বৈঠক মুকলি করে কয় যে ড্রাগসর সরবরাহ আর ইয়ার জড়িত দ্রব্যসমূহের ব্যবহার রোধ করার উদ্দেশ্যে গোলকীয় প্রত্যাহ্বানের মুখামুখি হওয়ার পরিপ্রেক্ষিত ব্রিক্স রাষ্ট্রসমূহের সামর্থ্য বৃদ্ধি আর এই সন্দর্ভত স্থিতি দৃঢ় হব লাগিব। ডার্ক নেট মঞ্চর জড়িয়ে সীমান্তর সিপারের মাদক দ্রব্যর সরবরাহর নেটওয়ার্কের বিরুদ্ধে যুঁজ দিয়ার বাবে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা গড়ি তোলার পোষকতা করে। ব্রিক্স রাষ্ট্রসমূহের মাজত মাদক দ্রব্যর সরবরাহক সৃষ্টি হওয়া সমস্যা নির্মূল করার বাবে উমৈহতীয় ঘোষণাপত্র গ্রহণের এই বৈঠকের আজি সামরণি পড়ব। রাজ্যের বন বিভাগে আজি বন সপ্তাহের সামরণি উপলক্ষে প্রতিটি বিধানসভা সমষ্টিত জন্মদিন শপথ উদ্যান শীর্ষক একোখনক উদ্যান নির্মাণের শুভারম্ভ করব। ডিমরিয়া সমষ্টিও আজি এই উদ্যান নির্মাণের শুভারম্ভ করা হব। এই উপলক্ষে সোনাপুরের টোপাতলীত আজি বিয়লি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানত পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন আদি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিব। বন আর পরিবেশ মন্ত্রী ডক্টর বন আর পরিবেশ মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই কালি অসম বিধানসভাত এই বিষয়ে প্রকাশ করে। তেও কয় যে বন বিভাগে চোয়াচিতা করবলগিয়া এই উদ্যানখনত সমষ্টির যিকোনো ব্যক্তিয়ে নিজের জন্মদিন উপলক্ষে একোটা গছপুলি রোপণ করব পারিব। বিধানসভাত বিধায়ক মৃণাল শইকীয়ার প্রশ্নের উত্তরত বন মন্ত্রীগৰাকীয়ে মানস রাষ্ট্রীয় উদ্যানত সেউজভূমি সংরক্ষণ সন্দর্ভত প্রকাশ করে। উদ্যানখনের অপতীর্ণ আঁতর করার নামত সেউজভূমি হ্রাস পাইছে নাকি বলে বিধায়কগৰাকীর প্রশ্নের উত্তরত বনমন্ত্রীগৰাকীয়ে এই ক্ষেত্রত ব্যবস্থা গ্রহণ করব বলে জানিবলৈ দিয়ে। বৰগীতৰ বিশিষ্ট শিল্পী খনা দাস আর বিশিষ্ট তবলাবাদক লিখন শর্মালৈ 2026 বর্ষর রক্ষেশ্বর শইকীয়া বৰবায়ন সত্ৰীয়া বঁটা আগবঢ়োৱা হৈছে। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর মাধবদেব প্রেক্ষাগৃহত অহা 8 আর 9 জুলাইত দুদিনীয়া কার্যসূচীরে হবলগীয়া বঁটা প্রদান অনুষ্ঠানত ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করব। এই অনুষ্ঠানত কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরা, বিধায়ক দীপ্লু রঞ্জন শর্মা, মাধবদেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরূপজ্যোতি চৌধুরী আদিকে ধরে ভালে সংখ্যক গণ্যমান্য লোক উপস্থিত থাকিব। কর্ণাটকীয় সংগীতের বিশিষ্ট শিল্পী ডক্টর দীপ্তি ওমচেরি ভালাই মোহিনীয়ে এই অনুষ্ঠানত অট্টম নৃত্য পরিবেশন করব। দ্বিতীয় দিনা হবলগিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানত বিশিষ্ট সত্রীয় নৃত্যশিল্পী রুবি বরা বরদলৈক সংগীত ভাস্কর বঁটা প্রদান করা হব। এতিয়ার বাতৰি ইমানেই। পরবর্তী আঞ্চলিক বাতৰি 9 বজাত শুনিবলৈ পাব।

দূরে দূরে কিয় আসা বজালা মুরলি। আজির গীতিমালিকা অনুষ্ঠানত প্রথমে ইয়া দুর্গাময়ী বরার কণ্ঠর গীত, গীতিকার সুচিন্দ্র কুমার অধিকারী, সুর প্রভাত শর্মাৰ।

0: উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: এপোলো এক্সেল কেয়ার হস্পিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰৰ শিল্পী জয়প্ৰকাশ মেধি, গীতিকাৰ মুকুট সিংহ ফুকন, প্ৰযোজনা কিশোৰ দাসৰ

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: আমি আমার পাঁচর গৰাকী শ্রোতার সঙ্গে কথা পাতিব বিচাৰিছো। হ্যালো
4: হ্যালো ম্যাডাম, সুপ্রভাত, নমস্কার।
3: নমস্কার, আপনি কোরপা করেছিলেন?
4: মই শুৱালকুছিৰ পৰা শ্রীশ্রী সুপ্রভা কলিতা কলো।
3: আপনি প্রথমে কওক, আপনি কোনটো গীত শুনিব বিচাৰিছে?
4: মই জুবিন গাৰ্গৰ মনৰ নিজানত গীতটো শুনাই দিলে ভাল পাম।
3: জুবিন গাৰ্গৰ মনৰ নিজানত, নহয়?
4: আমি ম্যাডাম, আপোনালোকৰ ভাল নে?
3: ভালে আছো আমি, আপোনাৰ ভাল?
4: হয় হয় ভাল। আপোনালোকক মেৰেং উপন্যাসখন পঢ়াৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ বাইদেউ।
3: আমি ভাল লাগিছে, আপুনি ভাল পাইছে।
4: মই বহুত ট্রাই কৰো, আপোনালোকৰ সকলো অনুষ্ঠানে শুনো,
3: হয়,
4: কিন্তু কোনো নেপাওঁ।
3: আৰু আপুনি আমাৰ ফোন লাইন
4: জন্মদিনত মই বহুত ট্রাই কৰিলো শুভেচ্ছা দিবৰ কাৰণে, কিন্তু নাপালো। এতিয়া দেৰিকে হলেও শুভেচ্ছা জনালো।
3: আমি আপোনাৰ শুভেচ্ছা গ্ৰহণ কৰিছো।
4: হয় হয়,
3: আপুনি আমাৰ অনুষ্ঠান সমূহ শুনি থাকে ভাল পায় বুলি যেহেতু কৈছে, আপুনি
4: সকলোবোৰ অনুষ্ঠানে উপন্যাসৰ পৰা মানে সকলোবোৰে শুনো আৰু।
3: আপুনি গৃহিণী নে কিবা কৰে নেকি?
4: আপুনি নিজকে
3: গৃহিণী? আপুনি এই সময়ত আমাৰ সুন্দৰ সময় হৈছে নহয় অনুষ্ঠান শুনিবৰ বাবে।
4: মই মানে শালত কাম কৰি থাকো আৰু আপোনালোকৰ অনুষ্ঠানবোৰ আটাই শুনি থাকো, আটাইবোৰ অনুষ্ঠানে শুনি থাকো, দুটা মানে
3: হেৰিৰে। হয় হয়, আপোনাৰ মহাবাহু আছে, প্ৰাগজ্যোতিষপুৰ আছে, বিবিধ ভাৰতী আছে, গোটেইকেইটা অনুষ্ঠান শুনে আপুনি নহয়?
4: অনুষ্ঠানে শুনি থাকো। আৰু আজি যোৱা ৰাতি এখন নাটক দিছিলে, নাটকখন শুনি ইমান ভাল লাগিছে, নহয় চেতনা বাইদেউ?
3: হয় হয়, আমাৰ এনে প্ৰত্যেকখন নাটকেই সুন্দৰ। আমাৰ প্ৰত্যেকটো অনুষ্ঠানে আমি সুন্দৰভাৱে উপস্থাপন কৰোঁ।
4: হয়,
3: তেন্তে আপোনাক আপুনি যিটো গীত শুনিব বিচাৰিছে গীতটি শুনাই দিওঁ নহয় জানো?
4: আপোনালোকলৈ আৰু সকলো অসমবাসী ৰাইজলৈ ডেডিকেট কৰিলোঁ।
3: হ'ব, ধন্যবাদ। শুনক তেন্তে গীতটি জুবিন গাৰ্গৰ কণ্ঠৰ।
4: হয় হয়।

0: দিৱানা ছবিৰ সেই গীতটি
1: সাজন
0: ছবি গীত সুধিব আপুনি তেন্তে আমি চাইছোঁ আপোনাৰ গীতটি সাজন ছবিৰ গীত সুধিব নহয় অতি সুন্দৰ গীত এটি আমি গীতটি বজাই দিম আপুনি অকলে শুনিছে অনুষ্ঠান
1: মাইনা দাস শ্রুতিকা আহমেদ মঞ্জু দাস আর মঙ্গলদৈর বিনি বাইদেউ সন্মানী মেয়ে হোসেন মিন্টু ডাওরিয়া লক্ষ্য সহরিয়া সন্মানে হরিকান্ত সহরিয়া দিলীপ ডেকা আর হাজরা বেগম
0: আপুনি তেওঁলোকৰ নাম লৈছে আমি তেন্তে আপুনি শুনিব বিচৰা সাজন ছবিৰ গীতটি শুনাই দিছোঁ নহয় জানো কুমাৰ চানু আৰু অলকা য়াগনিকৰ দ্বৈতকণ্ঠত শুনক গীতটি
1: হয় ধন্যবাদ

0: শ্রোতাই ফোন ইন লাইভ কল্পটোর অনুষ্ঠানটি শুনেছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। আমার আজির এই অনুষ্ঠানত বিভিন্ন দায়িত্বত আছিল ডিউটি রুমত বিনীতা ডেকা, নিয়ন্ত্রণ কক্ষত নিখিল শর্মা, বিবেক শর্মা, আনোয়ার আলী আর অমলেশ কলিতা, ট্রান্সমিটারত মিতুল গগৈ আর বিজিৎ শর্মা, এফ এম ট্রান্সমিটারত সিদ্ধেশ্বর বড়ো, আর স্টুডিওত আছো মই গীতালী ভট্টাচার্য। লগতে প্রত্যেকটো গীত বজোৱাৰ ক্ষেত্ৰত বিশেষভাৱে সহায় কৰিছে বিনীতা ডেকায়। আমাৰ এতিয়াৰ শেষৰ গৰাকী শ্রোতার সৈতে কথা পাতো। হ্যালো
1: হ্যালো,
0: আপোনাৰ আপুনি পৰিচয় দিব
1: পাৰিব? নমস্কাৰ বাইদেউ, মই অমল বসুমতাৰে কলো, ৰঙাপাৰা শোণিতপুৰৰ সমৰ পৰা।
0: আপুনি প্ৰথমে
1: বাইদেউ ভালে আছে নহয়?
0: আছো আমি, আপুনি ভালে আছে?
1: হয় ময়ো ভালে আছে। আজি ৰাতি বৰষুণ দিছিলে, তাৰ কাৰণে বেছি গৰম অনুভৱ হোৱা নাই, কিয় মানে ৰ'দ দেখা নাই আমাৰ ফালে। কিছু কেইদিনমান আগতে বহুত গৰম হৈ আছিলে, মানে ইয়াতে থাকিব নোৱাৰা নিচিনা গৰম অনুভৱ কৰিছিলোঁ,
0: চাৰিওফালে গৰম। আপোনাৰ মই মাজতে আপোনাক কথা এটা সোধো, আপুনি কোনটো গীত শুনিব বিচাৰিছে?
1: মই উদিত নারায়ণের কণ্ঠত অসমীয়া একটা গীত শুনব বিচাৰিছিলো, তুমি মোৰ কল্পনা, এই গীতটো শুনাই দিলে খুব ভাল পাম। মই আগদিনৰ পৰা এইটো গীতটো শুনিম বুলি ভাবি আছিলো, কিন্তু ফোনটো লগাব নাছিলো।
0: হয় হয়, অতি সুন্দর গীত, আমি বিচাৰিছো আপুনি শুনিব খোজা গীতটি। এতিয়া তাত গৰম কমিছে
1: নহয়? মঙ্গলবাৰৰ কাৰণে খেতি পথাৰতো যোৱা নাই।
0: হয়,
1: আমাৰ মঙ্গলবাৰ দিনত মানে ছুটি হয়, গাঁৱৰ মানে মন্দিৰত যাব লগা হয়।
0: ও, মঙ্গলবার আপনাকে খেতি পথার না যায়?
1: হয়, আমার বড় সকলের আরস হয় মঙ্গলবার দিন।
0: হয় হয়, ও মন্দিরত হয়
1: মানে খেতি পথার মানে রাতেপুয়ার সময় মানে এনেকা করা নহয় আর হাল বোয়া নহয় মানে আমার মঙ্গলবার দিন।
0: ও, তেতে আপনাকে হে দেখন মন্দির
1: আমার কিছু মান ছটার নাম লব পারিম বাইদেউ, গতিকে মই হেকর গরাখি ছটা।
0: হয়,
1: প্রথমতে লম মই বন্ধু কিতাবালি বনবাসী মণ্ডল, আর কাঞ্চন হাজং, সোনমণি কলিতা, আর মাধবী নাথ, বেনী বাইদেউ, চন্দ্রমা দেবী, আর ময়না কলিতা, পুনরম কলিতা, আর কমিয়া দৈমারি, আর আপনালয়, আর আমার এফালে উজনি অসমৰপৰা শুনি আছে বিমল বসুমতারী, শুনি আছে ভাইকন মুন্ডা, শুনি আছে রমেশ পাত্র, শুনি আছে গোলাঘাটৰ পৰা, আর কার্বি আলং চাৰিআলিৰপৰা যোগেন্দ্র রংপিও শুনি আছে অনুষ্ঠানটো।
0: ঠিক আছে বাইদেউ।

0: শর্মা সরকারের দ্বিতীয়টো কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করব। অহা 31 জুলাই বাজেট অধিবেশনের অন্ত পড়ব। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে আজি নতুন দিল্লীত চলিত বর্ষত ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত ভাষণ দিয়ে রাষ্ট্রপতিগুলো কয় যে চলিত বর্ষত ডুরান্ড কাপ, প্রেসিডেন্স কাপ আর সিমলা ট্রফি প্রতিযোগিতাত খিতাব জয়ের বাবে নতুন নতুন দলে প্রতিদ্বন্দ্বিতাত অংশগ্রহণ করব। চলিত বর্ষের প্রতিযোগিতা শ্রীলঙ্কার খেলোয়াড় দলে অংশগ্রহণ করাত সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুয়ে নতুন নতুন দলের অন্তর্ভুক্তিয়ে এই ঐতিহাসিক প্রতিযোগিতা পূর্বতকৈ অধিক জনপ্রিয় করে তুলব বলে আশা প্রকাশ করে। প্রতিযোগিতাত অংশগ্রহণ করা প্রতিটি দল আর খেলোয়াড়সকললৈ শুভেচ্ছা জ্ঞাপন করে ক্রীড়া সুলভ মানসিকতার প্রকৃত উদ্যম অক্ষুণ্ণ রাখি শ্রেষ্ঠ প্রদর্শনের জড়িয়ে এই ঐতিহাসিক প্রতিযোগিতাক অধিক মর্যাদা প্রদান করবলে আহ্বান জানায়। এইবেলি গুয়াহাটি, ইম্ফল, শিলং আর কলকাতার রাঁচিতো এই প্রতিযোগিতার আয়োজন করবলে লওয়াত রাষ্ট্রপতিগুলো সন্তোষ প্রকাশ করে। জনসাধারণক পরস্পর কাষ চপাই নিয়াত ফুটবলে অনন্য ভূমিকা পালন করে বলে উল্লেখ করে কয় যে এই খেলোয়াড় সুলভ মানসিকতায় খেলপথারের পরিসীমা অতিক্রম করে খেলোয়াড়সকলের শৃঙ্খলা, সংকল্পবদ্ধতা আর দলীয় উদ্যম বৃদ্ধি করে। ফুটবলের ক্ষেত্রখনত উল্লেখনীয় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করার বাবে দেশে এতিয়াও বহুদূর বাট আগবাহিবলে বাকি আছে বলে মত প্রকাশ করে এই যাত্রাপথর বাবে সাজু হবলে সকলকে আহ্বান জানায়। একে সময়তে এই প্রতিযোগিতায় ফুটবল ক্ষেত্রের প্রতিভাসমূহক মূর দাঙি উঠার সুযোগ প্রদান করব বলেও রাষ্ট্রপতিগুলো আশা প্রকাশ করে। আজি উন্মোচনী অনুষ্ঠানত প্রতিরক্ষা বাহিনী মুরব্বী এন এস রাজা সুব্রমণি, স্থলসেনার মুরব্বী ধীরাজ শেঠ আর নৌসেনার মুরব্বী এডমিরেল কৃষ্ণ স্বামীনাথনেও অংশগ্রহণ করে। অরুণাচল প্রদেশ সীমান্তর বিহালি অভয়ারণ্যত রাধাচুত কালি হওয়া গুলিয়াগুলির ঘটনাস্থলীত আজি বিশ্বনাথ জেলা আরক্ষী আয়ুক্ত, আরক্ষী অধীক্ষককে ধরে প্রশাসনীয় দল উপস্থিত হয়ে পরিস্থিতির বুজ লয়। কালি অরুণাচলের 30 জন লোকে বনাঞ্চল ধ্বংস করে থাকার কার্যক বাধা দিবলে যাওয়া বন বিভাগ আর আরক্ষী প্রশাসনের একটা দলক লক্ষ্য করে দুর্বৃত্তই কমেও 15 জায় গুলি চালনা করেছিল। অবশ্যই এই ঘটনায় কোনো লোক হতাহত হওয়া নাই। উল্লেখযোগ্য যে কেবা দশক ধরে অঞ্চলটির ভূমি দখল আর বনাঞ্চল ধ্বংস কার্য চলি আছে। জৈব বৈচিত্র্য আইন 2002 অধীনত মিজোরামের প্রাকৃতিক ইতিহাস সংগ্রহালয়ক দেশের একবিংশ অনুমোদিত সংরক্ষণস্থলী হিসাবে অধিসূচনা জারি করা হয়েছে। পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের রাষ্ট্রীয় জৈব বৈচিত্র্য প্রাধিকরণের পরামর্শ অনুসরি এই অধিসূচনা জারি করেছে। এতিয়া বাতৰি ইমানতে শেষ হল। পরবর্তী বাতৰি সন্ধিয়া 4 বজাত শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক চন্দন দাসৰ কণ্ঠৰুটি আধুনিক গীত।

বিহুমাৰী থাকোতে টিকি তিতা ফুল পলুৱাই নিনিবা টিকি তিতা ফুল ভৰিব লাগিব ধনেহে টিকি তিতা ফুল।

0: পঢ়িছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি ভারত ইন্দোনেশিয়া শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব আহ্বান জানাইছে। অসমত মাদক দ্রব্য সরবরাহ নিয়ন্ত্রণের বাবে গৃহ মন্ত্রালয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করেছে। আর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আজি হবলগীয় প্রি কোয়ার্টার ফাইনালের এখন খেলত আর্জেন্টিনা ইজিপ্তর মুখোমুখি হব।
1: এফ এম বেণ্ডৰ 102.4 মেগাহাৰ্জ আৰু নিউজন এয়াৰ এপৰ জৰিয়তেও শ্ৰোতাসকলে অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী তেজপুৰৰ পৰা। এতিয়া শুনক কৃষক ৰাইজৰ বাবে প্ৰচাৰিত অনুষ্ঠান শিৰলো।
2: আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ কৃষিভিত্তিক অনুষ্ঠান শিৰলো।

শ্রোতা ইমান পরে ইতিপূর্বে প্রচারিত শিরলো অনুষ্ঠানটি শুনিলে এয়া আকাশবাণী তেজপুর। এটা নিবেদন করছো আমার নিয়মীয় অনুষ্ঠান আজির দিনটা।

শ্রোতা, ইমান পরে শাস্ত্রীয় সংগীতৰ অনুষ্ঠানত উস্তাদ আমজাদ আলী খাঁৰ সুৰুত বাদন শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ, অনুষ্ঠান প্রচারিত হয়েছিল মিডিয়াময় ভর 266.66 মিটার, কিলোহার্টজ 1125 আর এফ এম বেণ্ডর 102.4 মেগাহার্টজ, লগতে নিউজন এয়ার এপর জড়িয়েও। এটা স্টুডিওর ঘড়ীত সময় নিশা 10:30। ইয়ার লগে আমার আজির নিয়মীয় অধিবেশনের ইমানতে অন্ত পড়িল। কাইলৈ আমার নিয়মীয় অধিবেশন মুকলি করা হব সন্ধ্যা 5:25 মিনিটত এই 1 মিটার আর 1 বেণ্ডতে। কাইলৈ আমার পুয়ার অধিবেশন মুকলি করা হব 5:55 মিনিটত এফ এম বেণ্ডর 102.4 মেগাহার্টজত। আজি আমার বিভিন্ন দায়িত্ব থাকা ব্যক্তিসকল হল নিয়ন্ত্রণ কক্ষত প্রমোদ চন্দ্র টাইট, মঞ্জু বড়ো, ট্রান্সমিটারত অম্লানজ্যোতি দত্ত, পরিবহন ব্যবস্থাত নয়ন দৈমারী আর ডিউটি রুমত শান্তনু শইকীয়ার সৈতে মই চিত্রামণি বড়োয়ে প্রচারণ কক্ষরপরা অনুষ্ঠান সামরি পুনের লগ পার প্রতিশ্রুতি বিদায় লৈছো। শুভরাত্রি, জয় হিন্দ।